বিচর কবে লই মা, বিচর কবে লই মাম, ঝংঝঙে বগনে খরে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল দো মলাই নেই ভুল, সাত পরে পছি আমার লাইফ।

0: সাহান বিচর কবে লইমা, বিচর কবে লইমা। সাকে
1: তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, চারকে টিকা না হে রাম তীর নর মায়ালু। তিন তারা তিন তীর, তিন